আব্দুর্রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু দুমাতুল জঙ্গল বডাগেন তাওরাতা ইনজিলগা নবিয়েকে বিশারত দেওয়াফা ফাহজমানগে নবিয়া ফাল করবি খবর দেবি ইসলাম দীনকে বাইন উসুল তো বয়ান করবি ইহাতনা আসবাগকে ক্রিস্টিয়ানে আব্দুর্রহমানগে হুকুমতেরি দাওয়াতন ইনা ইসলাম বডাগেন ফি রসুল নবি আব্দুর্রহমান বিন আওফ মা রাসূলাগ আরিহান ই খবর ফোনবুম মা রাসূলা ইনগেবি আসবাগ কবুল করবানমা ইনাগে দরিকম বলুন তোমালিরা খেয়াবেনি বলবা গান্ন আসে আদে এহেন কামুন রসুল নবী আব্দুর্রহমান বিন আওফ তোমালিরকে খেয়াবেনি ফুল এদিবাডাগিন আসপাগকে আরিহা ফুনুবি এনা আব্দুর্রহমানা তোমালিরকে খেয়াবেনি ফুল আগুদু কদদেবি আসপাগ ইসলাম বাডাগতমা এনাগ দরিকামলন তোমালিরা আব্দুর্রহমান আসপাগ ইসলাম বাডাগতমা এনাগ দরিকামলন তোমালিরা আব্দুর্রহমান খেয়াবেনি বলবা গতমুন এ কবিলাগ বরগিনা বেক ইসলামবি দেনতিবে মিহুন জিসি দেগিন তিবুমান এবসি رسول النبي عبد الرحمن مدينة بداغتي طمالير كواغي اكلي فانوكي داري خلون ابو مسلمة لبداغتي اكماناك بانفلو مكة فتح كورهما ما رسولا كوربي داتر فلوكا رسول النبي عبد الرحمن بن عوف بائر بداغي عبد الرحمن هو النبي ما رسولا غاريهوغا مهاجرونج جماعتوغا مكة فتح كورهما فو اربين پرنسيولاك اكي حساب قاتبي مشيكونا دينة غواليبما ما رسولا صحابينج جماعت تفنوبي মান আল্লাহকে আলুতা কুন্না একলাঙ্গে মাউরিফা কদ্দেবা একলাঙ্গে কিবফলা আলুকান করবমগে দাওয়াত তেফ মাটাকা মুশরিকুঙ্গা কবিলা তাওগা আসাবিয়াতা জাহিল কন নুহান ওয়ারুগা দেন আশাগেন ফাবুমায়কু মিগতুম ফনুবা বেকলম বেস ফনুবানি হাতিয়ারলি জামায়াত তাকে গিগতুগা এবেকলনা হামলায় দেবি জেনমা দিফাওয়ে ওয়াডাগত মাটাকা মিগতুম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিরিস মিহুঙ্গ মচ্চ বেরি করবা জুজাইমাত ওয়ংহাগ মিহুঙ্গে গাত ফনুবে নমবিস রসুলনে বি খালিদা কোশেক করবি একলেগে ফানুকে কানিকোল বেনু ফুলু করবুমগে সবাবুন এবং হাগ এতাব্বেক কতলবি মা রসুলা একান এঙ্কি ওয়াডা গতমন একমা বরব বড়ং হিতাম ফুলু করবি দেপুল মচ্চন নঙ্গওয়া তিমফার হাদিস করবি হদ্দওয়া বড় করবি খলা কোয়ে খালিদ এ করবি কান্তকুন মিয়লা ওয়ানি বারিহিয়বে কেনে এগে ফওগা এমসল বল্লওয়া খালিদা মেদু মহাসভা করবি খুদ মা রসুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তগফার করবে এ কবিলান কতলবি এমমেগে মারুগে দিয়া আদা করবে আদিকিতো মুসলিমকে আতুন এ হিসাব গন্ডকে মিহেগে কুত্তায় মারুয়ে ফাবিয়েস এ কুত্তাগে দিয়া বেসবে

0: দেবী বেখালুনে মিতিবা মিহুং এখান থাক খা ফিরুয়ানমা এখান থাক খা ফিরু নুয়ানে বয়কা এখান থা হওয়াল কুরব্বাফা হুসিমে
1: উল্লীন হদল্লা ফবিহুদাহুম কোতাদিহ

ইসলাম দেনুগে মতিবেরকম বায়ান করবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন্না রাসূল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রাসূল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু করাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে ehni efada mi honge sababun mi din gabul ko gen huri mi hege aqida ya kudavias unikamen atwe da fada kame ko gen nuane kan enge shakkenne mi edu muslimon magfurad daman eki sifa sifaga mi dinuge aduwum maseke kuramun gen da do aswarega mi visnalun kom mehem beenu nugutai kita meriti ko deke ve wahake namaves batil din tauge wahake ki hagigatenne wahakatake

ইতিমান রাসখালাঙ্গে বাবা লেবি ফতেকে বারাকায়াতেরি ফতেকে কুরিগে ফৈত্যা থেতুকুরা ফতেকে এফই বাবা লেবি ম্যারাসুগে এ বাহি মাক্কাগে আহলুয়ারি নাই এথাঙ্গে ওয়াশাগিম বা মি হুন্না খালে ফান ইনজার কুরেবু মাঠাকে আদি আখর দ্বাহং ইমাম বা মিহুং এ ফতং ইমাম বানেতে আদি এওরিং এওরিংগে নমাদ রক্ষা তেরুয়ানেতে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ওশোওয়েতি বেগেন আল্লাহু হান্দমাকো উড়তাকা বিং হেদ্দেও মামেদু ফিকুরুকো উড়ে মিহুনে এবে আমি হন্দন নাওয়ানে আলামেঙ্গে বেরি রাসকালাকো ইবারাসকালাঙ্গে মিতকেতি হদ্দাওয়াফাওয়ানি বাতিল গতুকে নুনে ইবারাসকালাঙ্গে হুস্তো হিরওয়ান্ত কামায়ে ফহে নারকাগে আযাবুং আলামেন দিন নাওয়ানদে ইসবিদি এতিং আয়াতুগে মারনাগে আলিগা আল্লাহুগে কুড়দুম মন্তকং কশওয়ার কো ইয়াগিন কো দেহিকিতাওগে ওয়াহাকা ওয়ারব বেসাফ কোং ওলুম ফিলা উডতকা বিং হেদ্দোমগেয়া রেদুয়া তাকুরা রুমুগা বুদ্ধিগে বেণু কুরা মে হুনন হুরি হিকিতাকা এবে মি হুন হালুগে দুলুন দন্নাওয়া দেন্নমগে হেকিবাস এঙ্গি ফাড়ুবে মি আল্লাহ দুনিয়ামতি গা লেভি আয়াত তাকন নুয়াত হেকিতাকা বিসনা বুদ্ধিগে আহুলুরিঙ্গে বাস এবে মি হুনগে হেকিবুন মিফুদ ইলমুগে আহুলুরিন নাকি একং কামামে দু হোদা বালা সায়েন্সগে আহুলুরিঙ্গ কং কশ

মিহং ইচ্ছে গোয়া নাহ দাসে এর নেগিতিবে এওরিং আদাওয়া থিরকম গুতুং আল্লাহং ইচ্ছে গোয়া ফানিতে হাম এফাদাইং কমে উম্মতকমে এ বৈগ্য আমল তিমন রসকলাঙ্গে জিনত্তের কো দেখে বিমে দিং এফ এওরেন রুজু আওয়া হুশি এওরেঙ্গে বেরি রসকলাঙ্গে হাদরত হসে দিং এওরেন কংগুলুন আমল তোগে ওয়াহকাইং একলাঙ্গে এওরেন খবর অঙ্গবানিতে।